আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ রইল। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি রাকিবুল শেখ। শুভরাত্রি সকলকে, ঈদের শুভেচ্ছা।